0: আপনি নেই জাগির খানে মৌকা তো আকুথু নে তর
1: তর সর কি সোচের বসনি হই না মারি জাগির কো অবসর আকো ছ ভনি গরে খাই হাল হই
0: আপনি নেই অব খানা তো হুনতো নে তর কি গর্নে মোটরসাইকেল নাই চালানো জানে কো হুনু পর্ছ ভনের ভন্দিও তো সকি গনে
1: এরা এরা ইনকা মোটা বুদ্ধি জাগির খানা পঞ্চ শিব চাইউন্ট মাতৃভূমি নেপাল ড্রাইভিং ট্রেনিং সেন্টার জানে মারি কার মোটরসাইকেল স্কুটার শিখনে নি ওই না